0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ক্রমে শুনন্তু কেন্দেরা গীত পরিবেশন করেছেন হরমোহন জেনা।

নমস্কার শ্রোতা বন্ধু, জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফ কেন্দুঝর দ্বারা প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ স্বাগত জনাউছো।

শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর। বর্তমানে শুনছেন ইন্দ্রধনু কার্যক্রম। কার্যক্রমরে এবে শুনন্তু পমি এবং কুমার বাপিঙ্ক যুগল কণ্ঠরে এই লোকসঙ্গীত। গীত রচনা করেছেন পঞ্চানন নায়ক, সঙ্গীত দিয়েছেন গগন বিহারী।

শ্রোতা বন্ধু, আজ বর্ষা গীতর পসরা আপন মানে শুণুছেন ইন্দ্রধনু কার্যক্রমরে। আউ কার্যক্রমরে এই গীতটি হচ্ছে থিলা বেতাব, হিন্দি চলচ্চিত্রর গাইলে যুগলকণ্ঠে লতা মঙ্গেশকর এবং সবীর কুমার, সঙ্গীত দিয়ে আর ডি বর্মন। আউ গোটি বর্ষা গীত সৌরিন ভট্টঙ্ক কণ্ঠে, এই লঘু সঙ্গীতটি রচনা করেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন প্রেমানন্দ। শুনুন বর্তমান।

0: শ্রোতা বন্ধু নমস্কার। প্রীতিভরা শুভেচ্ছা সহিত আরম্ভ করুছু আজির যুববাণী। উপস্থাপনার মু ভাস্কর চন্দ্র মিশ্র, কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি।
1: মা কস্ত্রী নাচিলু।

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুণুচ্ছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্টজ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্যে আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ। সময় বর্তমান সন্ধ্যা 6টা। শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু আজ সন্ধ্যার কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। সন্ধ্যা 6:02 আউ কিছুক্ষণ পরে প্রচার করিবু আদিবাসী সঙ্গীত উপরে আধারিত কার্যক্রম বনসুরভি। আজ এথিরে শুনিবে জুয়াঙ্গ সম্প্রদায়ের গীত, পরিবেশন করিবে হরিবন্ধু জুয়াঙ্গ এবং সাথী। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানস রিলোকি প্রচার করিব আকাশবাণী কটকেন্দ্রর সন্ধ্যা 6:10। রাতে 7টায় প্রচার করিব কতটি লঘু।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতের স্বপ্ন দেখিছে তাকে সাকার করা এই নারী শক্তির অনন্য অবদান রয়েছে। সেইপাইত মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাচ্ছি। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করে পারুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সতরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশের জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা, কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতের জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, আম দেশের মহিলা শ্রমশক্তি কোণ কর্মঠ কি প্রতিভাময় নুহতি? উত্তর হচ্ছে আম নারী শক্তি অত্যন্ত প্রতিভাময়, মাত্র সুযোগর অভাব সেমানুকু বাঁধি রাখিছিলা। সমাজ যেতেবেলে নারীকু শিক্ষা, সুরক্ষা ও সম্মান দিয়ে, সেতেবেলে সে নিজের সংকল্প ও সৃজনশীলতা দেই কেবল পরিবার নুহে সমগ্র দেশের অর্থনীতিকু সুদৃঢ় করে। সেইপাই তো আজির শাসনতন্ত্র পূর্বর মহিলা কল্যাণরু মহিলা নেতৃত্বের বিকাশ আড়ক এক বিপ্লবাত্মক পরিবর্তন আনিছে। এথি নিমন্তে বিধিবদ্ধ ভাবে নারীর শিক্ষা, দক্ষতা, কৌশলকু অভিবৃদ্ধি করে নারীর যোগদানকু সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্তরে সুদৃঢ় করিবা পাই তৃণমূল স্তরু অনেক নারী কেন্দ্রিক যোজনা প্রণয়ন হয়েছে। তথাপি যদি দেখিবা এই রূপান্তরণর তিনোটি মুখ্য সোপান রয়েছে। যেমিতিকি প্রথম সোপান হিসাবে আমি ভাবিবা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মান। জনে মহিলা ভাবিলে দেখি নেতৃত্ব নেবার স্বপ্ন কেমিতি দেখিব যদি সে দিনকু 8-10 ঘন্টা কাঠ চুলির বিষাক্ত ধোঁয়ারে সময় কাটুথিব কিংবা নিজকু সুরক্ষিত মনু নথিব। সেইপাই তো অন্যতম নারী কেন্দ্রিক যোজনা সবু যেমিতি বেটি বচাও বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে কন্যা শিশুর রক্ষা ও ভবিষ্যৎকু সুরক্ষিত করা যাইছি। সেইপরি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা মাধ্যমে 10 কোটির অধিক পরিবারকু স্বচ্ছ রন্ধন গ্যাস দিয়া যাইছি। এহা ছড়া প্রধানমন্ত্রী আবাস যোজনারে প্রায় 70%রু অধিক ঘর মহিলাঙ্ক নামে পঞ্জীকৃত হয়েছে, যাহা সেমানকু তাঙ্কর আইনগত মালিকানা স্বত্ব সহিত সামাজিক সম্মান ও অধিকার প্রদান করছি। এ কিছু ছোট কথা তো নুহে, স্বচ্ছ ভারত মিশন দ্বারা সেমতি 12 কোটি শৌচালয় যোগাই দেওয়া সহিত জল জীবন মিশন দ্বারা মহিলাঙ্ক দৈনন্দিন দূরর পানি আনিবা সংঘর্ষকু লাঘব করেছি। কেতে ছোট ছোট কথারে আমার প্রত্যেকটি যোজনা আজ গড়ি উঠিছি। এ তো গলা আমার প্রথম কথা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মানর কথা। এবে আসিবা দ্বিতীয়কু। দ্বিতীয় সোপান হেলা অর্থনৈতিক স্বাধীনতা। যেতেবেলে মহিলা সামাজিক ভাবে সুরক্ষিত হুয়ে সেতেবেলে সে নিজ পরিবার তথা সমাজ ও দেশের বিকাশ কথা চিন্তা করিপারে। এইঠারে হি অর্থনৈতিক স্বাধীনতার মূল দুয়া পড়ে। এবং এহাকু আখিরে দেখি সরকার 2021-22 অনসংগঠিত মহিলা শ্রমক্ষেত্র গুড়কু সরকারি উদ্যমরে অধিক গুরুত্ব দিয়া যাই মিশন শক্তি জরিয়ারে স্বয়ং সহায়িকা গোষ্ঠী সমূহ গঠন করি গাঁ গাঁ ও সহরে সংগঠিত করিছন্তি। এহা ছড়া জনধন যোজনা মাধ্যমে 53%রু অধিক ব্যাংক খাতা মহিলাঙ্ক নামে খোলা যাই সিধা সড়ক সরকারি সহায়তা সেমানক হাতরে পৌঁছা যাইছি। ইয়া তামকু ঠক জাল মধ্যস্থিঙ্ক কবলরু রক্ষা বি করিছি। সমগ্র ভারতরে 10 কোটির ঊর্ধ্ব মহিলা আজ স্বয়ং সহায়িকা গোষ্ঠীরে নিজকু সংগঠিত করি পারিছন্তি। কোভিড লকডাউন সময়রে এই মহিলা মানে হি আগধাড়ির যোদ্ধা সাজি রাশন ও পনিপরিবা দোকান পরিচালনা ক্ষেত্রে এক প্রমুখ ভূমিকা নির্বাহ করেছিলেন। এহা ছড়া ঐতিহাসিক সুভদ্রা যোজনা মাধ্যমে আজ ওড়িশার 1 কোটির অধিক মহিলাঙ্কু আর্থিক মূলপুঞ্জি ভাবে যোগাই দিয়া যাইছি। কিছু ছোট কথা নুহে। এহা ছড়া লক্ষ্যপতি দিদি যোজনা মাধ্যমে আজ গ্রামীণ মহিলা মানে বার্ষিক 1 লক্ষর অধিক আয় করুছন্তি। এহার জ্বলন্ত উদাহরণ হেউছন্তি কোরাপুটর রাইমতি ঘেউরিয়া, যাহাকু আমি মান্ডিয়া রাণী বলি জানিছে, এবং ময়ূরভঞ্জর সুবাসা মহন্ত মান্ডিয়া মা, যেউমানে ଆଜି ପଲ୍ଲୀରୁ ଦିଲ୍ଲୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇ G20 ସମ୍ମିଳନୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଜର ପ୍ରତିଭା ପ୍ରଦର୍ଶନ କରିପାରିଛନ୍ତି। ଆଜି ଗାଁ ଗାଁରେ ମହିଳାମାନେ ଡ୍ରୋନ୍ ଦିଦି ସାଜି ଆଧୁନିକ କୃଷି ଡ୍ରୋନ୍ ଉଡ଼ାଉଛନ୍ତି। ଏହାଛଡ଼ା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ଶତକଡ଼ା 68% ଋଣ ମହିଳା ଉଦ୍ୟୋଗୀଙ୍କୁ ମିଳିଛି। ଏହାର ଏକ ଜ୍ୱଳନ୍ତ ଉଦାହରଣ ହେଲା ଓଡ଼ିଶାର ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଜୟନ୍ତୀ ମହାପାତ୍ରଙ୍କ ଭଳି ମହିଳାମାନେ ମାଣିକସ୍ତୁ ଆଗ୍ରୋ ପ୍ରାଇଭେଟ ଜରିଆରେ ପଶୁପାଳନ ପରି ବ୍ୟବସାୟକୁ ଏକ ନୂତନ ଦିଗନ୍ତ ଦେଇଛନ୍ତି, ଯାହାଦ୍ୱାରା ସେ ଛେଳି ବ୍ୟାଙ୍କ ଗାଁ ଗାଁରେ ପ୍ରତିଷ୍ଠା କରି ଏକ ନୂତନ ବ୍ୟବସାୟର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି। ଇଏ ତ ଗଲା ଆମ ଦ୍ୱିତୀୟ ସୋପାନ କଥା। ବର୍ତ୍ତମାନ ଆସିବା ତୃତୀୟ ସୋପାନକୁ। ତ ଏଇ ତୃତୀୟ ସୋପାନ ହେଉଛି ଆମ ରାଜନୈତିକ ନେତୃତ୍ୱ କ୍ଷମତା। ଏହା ହେଉଛି ଏ ଯାତ୍ରାର ସର୍ବୋଚ୍ଚ ଶିଖର, ଯାହା ରାଜନୈତିକ ଭାଗିଦାରୀ କଥା କହେ। ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ମହିଳାମାନେ ନିଜକୁ ସଂସଦ ବା ବିଧାନସଭାରେ ଉପଯୁକ୍ତ ସଂଖ୍ୟାରେ ଉପସ୍ଥାପିତ ନ କରି ନିଜର ସୁବିଧା ଅସୁବିଧା ଭଲ ମନ୍ଦ କଥା ନ ଉଠେଇ ପାରିବେ, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏ ଯୋଜନାର ସଫଳ ମୂଲ୍ୟାୟନ କେବେ ବି ହୋଇପାରିବ ନାହିଁ। ଆଜିର ନାରୀ କେବଳ ଆଉ ନିରବ ଭୋଟର ନୁହେଁ, ସେ ଏକ ଶକ୍ତିଶାଳୀ ଷ୍ଟ୍ରାଟେଜିକ୍ ଭୋଟ ବ୍ୟାଙ୍କ ସାଜିଛି ଏବଂ ସରପଞ୍ଚରୁ ଆରମ୍ଭ କରି ଜିଲ୍ଲା ପରିଷଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ନେତୃତ୍ୱ ନେଉଛି। ଏହା ସତ୍ତ୍ୱେ ବି ମହିଳା ସଶକ୍ତିକରଣରେ ରାସ୍ତାରେ ଅନେକ ଘାତ ପ୍ରତିଘାତ ଓ ବାଧା ବିଘ୍ନ ରହିଛି, ଯେମିତିକି ଆମ ସାମାଜିକ ଓ ସାଂସ୍କୃତିକ ବାଧା। ଆଜି ବି ଆମେ ଏକ ପୁରୁଷ କେନ୍ଦ୍ରିକ ସାମାଜିକ ବ୍ୟବସ୍ଥାରେ ବଞ୍ଚୁଛେ, ଯେଉଁଠି ପାଠ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସୁବିଧା ସୁଯୋଗ ଓ ସମ୍ପତ୍ତି ବାଡ଼ି କ୍ଷେତ୍ରରେ ପୁଅଙ୍କ ତୁଳନାରେ ଝିଅଙ୍କୁ ଗୌଣ ମନେ କରାଯାଏ। ଆଜି ବି ଅନେକ ଚଳଣିରେ ଝିଅକୁ କେବଳ ଅନ୍ୟର ଘର ସଂସାର ସମ୍ଭାଳୁଥିବା ପରଗୋତ୍ରୀ ଭାବେ ଗଣାଯାଏ। ଆଜି ବି ଜାତି ଧର୍ମ ନିର୍ବିଶେଷରେ ନାରୀଟି ସାମାଜିକ ତଥା ଘରୋଇ ହିଂସା ଓ ପାଶବିକ ଅତ୍ୟାଚାରର ଶିକାର ହୁଏ। ଏମିତିରେ ବି ଦେଖାଯାଇଛି ମହିଳାମାନଙ୍କୁ ସୁଯୋଗ ସୁବିଧା ପ୍ରଦାନ କଲେ ସେମାନେ ଖେଳ, ସଙ୍ଗୀତ, ଗୀତ, ବ୍ୟବସାୟ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ଆଜି ଏକ ପ୍ରମୁଖ ଭୂମିକା ନିର୍ବାହ କରିପାରିଛନ୍ତି। ସେଥିପାଇଁ ତ ମନ୍ କି ବାତ୍ରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଅନେକ ଥର ଅନେକ ସଫଳ ଉଦ୍ୟୋଗୀ ମହିଳା, ସେ ଚାଷୀ ହୁଅନ୍ତୁ, ସେ ବୁଣାକାର ହୁଅନ୍ତୁ, ସେ ଖେଳାଳି ହୁଅନ୍ତୁ କି ସେ ଜଣେ ବୈଷୟିକ କୌଶଳୀ ମହିଳା ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର ଉତ୍କୃଷ୍ଟତାକୁ ପ୍ରତିପାଦିତ କରି ଆମକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଇଛନ୍ତି ଆଗକୁ ବଢିବା ପାଇଁ। ଆଜି ଏଇସବୁ ଯୋଜନା ମାନଙ୍କର ସଫଳ ରୂପାୟନ ତ ହେଲା ଆଜି ଷ୍ଟାର୍ଟଅପ୍ କୁହନ୍ତୁ, ଏଇ ସରକାରୀ ପ୍ରଚେଷ୍ଟାର ଫଳ ହିଁ ଆମେ ଆଜି ଆଖି ଆଗରେ ଦେଖୁଛେ। ସେ ମିଜାଇଲ ଓମେନ୍ ଡକ୍ଟର ଥେସିସ୍ ଓମାସ ହୁଅନ୍ତୁ, ତାମିଲନାଡୁ ଇଟାଭାଟିର ଦାଦନ ଶ୍ରମିକ ଉଦ୍ଧାର କରିଥିବା ମାନସୀ ବରିଆ ସାମାଜିକ କର୍ମୀ ହୁଅନ୍ତୁ, ବା ନାଇକାର ପ୍ରତିଷ୍ଠାନ ଫାଲ୍ଗୁନୀ ନେୟାର ହୁଅନ୍ତୁ, ବା 16,000 କିଲୋମିଟର ବିମାନ ଉଡାଇଥିବା କ୍ୟାପ୍ଟେନ୍ ଜୟା ଅଗ୍ରୱାଲ, ଏମାନେ ସମସ୍ତେ ପ୍ରମାଣିତ କରିଛନ୍ତି ଯେ ସୁଯୋଗ ମିଳିଲେ ନାରୀ ଗବେଷଣାରୁ ଆରମ୍ଭ କରି ବ୍ୟୋମଯାନ ଚାଳନା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଶୀର୍ଷକୁ ଯାଇପାରେ। 2047ର ବିକଶିତ ଭାରତର ଲକ୍ଷ୍ୟ ପୂରଣ କରିବାକୁ ହେଲେ ମହିଳାମାନଙ୍କୁ ସାଥିରେ ନେବାକୁ ପଡିବ। ମହିଳାମାନଙ୍କ କାନ୍ଧରେ କାନ୍ଧ ମିଳାଇ ହିଁ ବିକଶିତ ଭାରତର ଲକ୍ଷ୍ୟ ପୂରଣ ହୋଇପାରିବ। ଏହା ସବୁ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଯୁଜ୍ୟ, କେବଳ ସରକାରଙ୍କ ଉପରେ ତ ଦାୟିତ୍ୱ ଛାଡି ଦେଇ ହେଲେ ହବନି। ସରକାରଙ୍କ ପ୍ରଚେଷ୍ଟା ଛଡା ସମାଜର ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ ମଧ୍ୟ ଏଥିପ୍ରତି ବଦଳିବା ଦରକାର। କାରଣ ଯେତେବେଳେ ଦେଶର ଜନସଂଖ୍ୟାର 50% ପାଖାପାଖି ନାରୀ ରହୁଛନ୍ତି, ସେତେବେଳେ ନାରୀଙ୍କୁ ଅବହେଳା କରି କେବେ ବିକଶିତ ଭାରତର ସ୍ୱପ୍ନ ଦେଖି ହୁଏ ନା। ତେଣୁ ନାରୀର ପ୍ରଗତି ହିଁ ଦେଶର ପ୍ରଗତି, ଏକଥା ଘରଠାରୁ ଆରମ୍ଭ କରି ଦେଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତେ ଭାବିବା ଉଚିତ। ଯାହା ସରକାର ହୃଦୟଙ୍ଗମ କରିଛନ୍ତି ତାହା ସମାଜ ବି ଭାବିବା ଉଚିତ। ଏହା ହିଁ ବିକଶିତ ଭାରତର ଲକ୍ଷ୍ୟ ହେଉ।
0: ଶୁଣୁଥିଲେ ଆଲୋଚନା, ନାରୀ କୈନ୍ଦ୍ରିକ ଯୋଜନାର ସଫଳ ରୂପାୟନ, ବିକଶିତ ଭାରତର ମୁଖ୍ୟ ସୋପାନ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଲେଖିକା ବିନ୍ଦୁ ନିବେଦିତା। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର।

শ্রোতা বন্ধু, আজ হেউছি ভারতীয় ক্রিকেট টিমর পূর্বতন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বা মাহিঙ্কর জন্মদিন। সে 1981 জুলাই মাসর 7 তারিখরে ঝাড়খণ্ডর রাঞ্চিঠারে জন্মগ্রহণ করেছিলে। ক্যাপ্টেন কুল নামরে ধোনি বা মাহি খুব পরিচিত। মহেন্দ্র সিং ধোনি ভারতর ক্যাপ্টেন থিবা সময়রে তিনিথর আইসিসি ট্রফি জিতাইছিলে। বিশ্ব ক্রিকেট জগতরে সে নিজর ভাল প্রদর্শন বা ক্রিকেট খেল পাই ছাপ ছাড়ি যাইছন্তি। ক্রিকেট জগতরে তাঙ্কর ঐতিহাসিক সফলতা পাই সে ক্রিকেট প্রেমীঙ্ক হৃদয়রে স্বতন্ত্র স্থান বা পরিচয় মধ্য সৃষ্টি করে পারিছন্তি। সে প্রথমে 2004 নিজর আন্তরাষ্ট্রীয় ক্রিকেট খেল আরম্ভ করেছিলে। সে ক্যাপ্টেন থিবা সময়রে 2007 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কপ, 2011 ওয়ান ডে ওয়ার্ল্ড কপ, 2013 চ্যাম্পিয়ন ট্রফি ভারত টিম জিতিথিলা। সে যে কেবল জনে ক্রিকেট খেলাড়ি তাহা নুয়ে, সে হেউছন্তি যুবক মানঙ্ক পাই প্রেরণা। মহেন্দ্র সিং ধোনি খুব সাধারণ পরিবারর আসি নিজর খেল দক্ষতা যোগু আম সমস্তক হৃদয়রে স্থান পাইছন্তি। মহেন্দ্র সিং ধোনিঙ্ক জীবনী আমকু শিক্ষা দিয়ে যে কঠিন পরিশ্রম এবং ধৈর্য কোণসি প্রকারর জিত হাসল করিবারে সাহায্য করিথায়। সে জনে ব্যাটসম্যান হেবা সহিত উইকেট কিপর মধ্য থিলে। মহেন্দ্র সিং ধোনি পদ্মশ্রী, পদ্মভূষণ, মেজর ধ্যানচন্দ খেলরত্ন আওয়ার্ডে মধ্য সম্মানিত হয়েছন্তি। আজি ক্রিকেট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনিঙ্কর জন্মদিনরে তাঙ্কু অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। শ্রোতাবন্ধু, আজি মধ্য হেউছি ভারতর জনে প্রসিদ্ধ লোকপ্রিয় প্লেব্যাক সিঙ্গর বা গায়ক কৈলাশ খেরঙ্কর জন্মদিন। সে সুফি এবং রক সঙ্গীত শৈলী পাই খুব পরিচিত। তাঙ্করি রুহানি আওয়াজ তাঙ্কু সঙ্গীত প্রেমীঙ্কর হৃদয়রে স্বতন্ত্র স্থান দেই।

প্রচার করলু কার্যক্রম নমস্কার কেন্দুঝর। কার্যক্রমর উপস্থাপনা করে সঞ্জুশ্রী বৃন্দাবন, কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি। শ্রোতাবন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর। প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্টজ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে আপনার আমকেন্দ্রর কার্যক্রম একসঙ্গে শুনে পড়ছেন।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্জ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্যে আপনার আমকেন্দ্রর কার্যক্রম একসঙ্গে শুনেপার। সময় বর্তমান রাতে 10টা। প্রচার করুছু লোকগীত কার্যক্রমরে কীর্তন পরিবেশন করেছেন অশোক কুমার খুঁটিয়া এবং সাথী।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর। ভক্তি ভক্তি দ্বারা ভগবানক সাক্ষাৎ হয়ে থাকে। ভক্তি এক ভাবনা আদয়ের পরিকল্পনা। এই ভক্তি ভাব দিনে লা দাসিয়া বাউরীর নড়িয়ারে, দিনে লা ভকত বিতুরর শাগ বজারে। হ্যাঁ, সেই ভক্তি ভাবকু আহুরি প্রগাঢ় করিবাকু আমার ভক্তি গীতর কার্যক্রম নৈবেদ্য প্রতিদিন সকাল 6:10 আসন্তকালের ভক্তি গীতর কার্যক্রমে কণ্ঠশিল্পী হচ্ছেন গীতারাণী দাস, রোশন খান, লীনা মিশ্র, সুভাষ দাস, বিজয় কুমার মিশ্র এবং রীতা মিশ্র।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর। সময় বর্তমান রাতে 10:30, আরম্ভ করুছু আজির সিনে তরং কার্যক্রমের প্রথমে রয়েছে কব তক চুপ রহুঙ্গি হিন্দি চলচ্চিত্রর গীত। গাইছেন মোহাম্মদ অজিজ, গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত দিয়েছেন ব্যাপী লাহেরী।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর। বর্তমান শুনুছেন সিনে তরঙ্গ কার্যক্রম। কার্যক্রমের এবে শুনন্তু অভিলাষ ওড়িয়া কথাচিত্রর গীত গাইছেন ভিকারী বড় এবং সাথী, গীত রচনা রমেশ মহান্তি।